0: ngari ge ta ta phu chau gomba chau devri tang chiwa tan tro chang ge ta ta shi mbu gomba a shal gomba jang chi gomba sa sha nar tang tan tro ki han chin ge ta ge chung la to ge gomba ta ta chung ma ko re la hokha ni nar tri ta hokha ge gomba trak chiwa ta sami mantro lang ta ve tan tro ta yi ge ni chona chome la swa ta ngome ni ze ta ta jin pi rinpa sungni nga chu sungna ranga tiki sungna maari ta yuku thujab ta changma parlam tanchu ta chenje tiki rinpa yuku tiki sungna
1: maari
0: tanchu gongpu na ya tanchu chamdu chamdu chikuni nga gongpa tanchi donze wa chungza
1: maari
0: tani chalvata chamudga tiyo nina ti mkira gongpa tanchi donze nima gya thamba kachu zongka Chik-chik ku tsungma kora ili, te yu ku chalag rata tuzi jab shivshi ye, tamuzi ili. Taan dur na, huishang ayo nunga, nginga shena ranga machin da ina, chik tonak chepu zita li mekira ina ra. Taan chik ranga chok ta, ngomi shena huishang ayo nunga ta, ranga chik taan chaskunari, chik nzola nyari onunga, chik rambu chizi yin ta sanga. Magi tag wo rangchung jung cheshuf tini di chon ri rini cheshuf tini
1: are
0: ti turin na den re turin na deli tagi lo chi gi da ba chi lo ni du ta me lo chi ra chi ga ta ni deli tagi in di ti hun de ko le wo rangchung jung rini cheshuf tini ta ta un ka ge rini chin na na un re ta ka cho gen khu ri yo le tagi ye na re ma wi li ra Tā yā mā rā tā ngā rī sā chī sāng sā chī lō kā sā chī tā chāṁ tū tē yī kū tī kāp tē tī kī sūng rī yā.
1: Nā, dē dē dē.
0: Tē yī nā tā nyam nyung rā rī rī, nyam nyung sā rī tī kī yī nā, tā ngō mī shē nā wō kū ngā tā rā zūr kui chā kūng tā, shī gā khun tā jā chī gā sāṁ kī tā. Tā tī kī tā ngā tā rāng gā chāṁ chāṁ mā tā ndō kī tā, tā ngā āyō lō chā chī mū nāng nī ওই দেখক তাজি হাবজি জিনান্দ চাচং জতা জহে জি গুমক রং চামচাম তমু জরান্দক তো জিমছং কাইন জনা ফমাদকা তাত ওস জিমক জারগি নর তরি তিনোনা চাঙক কুঞ্জ জিনা রমু কুর জান জে ইনি তনছো ইয়ান জি জি কিট্রু জস্তে কুর জান জিনা জামবাগ জি খংজু জস্তেন্ডারি তমু জান জিনা থাকির গতে কদো জে জি নুয়া জু জিনা মিছিগরা ᱡᱚᱱᱞᱤᱠ ᱛᱮᱫᱤ ᱚᱠ
2: ᱛᱚᱢᱢᱚᱱ ᱜᱮᱛᱟ ᱟᱹᱱᱤᱡ ᱦᱟᱨᱟᱡ ᱜᱟᱛᱚᱢ ᱵᱟᱢᱨᱩᱢ ᱜᱟᱨᱤ ᱛᱚᱢᱚᱛᱤ ᱤᱱᱟᱨᱟ ᱠᱟᱛᱤ ᱨᱤᱢᱤ ᱞᱮᱠᱷᱚᱱ ᱫᱠᱱᱟ ᱭᱩᱢᱤ ᱛᱨᱤ ᱛᱟᱱᱟ ᱛᱷᱩᱛᱩᱢ ᱛᱷᱟᱝᱠᱟ ᱪᱟᱛᱠ ᱢᱤᱨᱟᱱ ᱡᱚᱢ ᱢᱛᱩᱠ ᱛᱨᱤ ᱱᱟᱛᱟ ᱨᱚᱝᱜᱮ ᱥᱚᱡᱤᱱ ᱜᱟᱨᱜᱱᱤ ᱡᱟᱪᱷᱤᱢ ᱵᱩ ᱠᱤᱪᱷᱚᱱ ᱱᱚᱢᱚ ᱡᱚ ᱭᱚᱡᱤᱱ ᱛᱚ ᱟᱪᱤᱱ ᱫᱮ ᱪᱷᱤᱫᱜᱟ ᱫ ᱡᱚᱢᱟᱭ ᱠᱩ ᱠᱩᱠ ᱢᱮᱱᱨᱟ ᱡᱚᱢᱟᱭ ᱠᱩ ᱜᱚ ᱯᱷᱟᱵᱡᱟᱱ ᱫ ᱞᱚᱠᱟ ᱪᱷᱤᱢᱚᱱᱟ ᱱᱟ ᱢᱮᱱᱨᱟ ᱛᱟᱱᱴᱷᱚᱱ ᱫᱮ ᱛᱚᱱᱟᱝ ᱢᱟᱭᱤᱱ Tishwa ranga tukwazira tukwazilanga ayin. Hajiang gunizga ta dimu kurza ta yukiya. Da jangtangna ta azu ya ta azu chigi potangpo tala zina rigni tau nakan zamlanga rigni khajigri. Tantro ti nani thana chi devi chig. Thana tani kanyin thangkaza chi tamuza khiri. Tagi chongina ranga ta mara chigi tharangzgan jyonara ranga semni ta chibuzari laazi. Tantro ranga adu chigin jawaga thangli songira ta chudri topa kambu yara tika mara tika tangi cho ranga shechis chigirame. Tantro nyungwa chigirame. Tagi ina ta adu ta hovta chimu tantro tinang

0: ताग चाशिला थिरान्या ते चो थेपाइन्स थेपाइन तो मचि तनि इगत छि के इतांस के ता तालु ग दा ng ग छि चोंगानि रा चोंगानि ता यारा ने नमा छन खना यारा जिंदा ने देने ता तगे जिगनि ना ता छंखंग ग छमरा छुइ तनि दांग छि छमरा नाश के देतं दान खान दन चो ना छुते थमा के देतं अंजिग थ्र ना ता नमा छंखंग ग ng छि मोंजे नु ग ता तोंगि दान खान तनि ताग थुं छेपा ता समा तंगले ता मो
1: रे
0: tanglai de ta ta ni thna ta shi ta zo na ti khu chen chi za dum ta ni gu mu ton ni che pa che rang ta zo na ti khu chen chi za ti gu mu che pa gu mu ton chi ta nga ja shi de ta ta pa ni khu ya chim chin gu ni chi chi
2: ja chim hi xia
1: re tam ni ja ti ta na te rang ga cham ba ni ya ja chim hi xia ga cham ban din na nga ta chu rang ni le ship shu ku sha wa dum khun zeng bi cha ni de rang ge jo jin da tang ril da tang ja chi rang zhong mang su ba shan nan do ne chaz gok
0: jo jin de zhen ge ji ni chang ra ge lu su na chu ge jin su ku lu su ra a de su ni ta ang chin de ni xian na dong lu chi ri na ta ja chi wi a nian ken na ba ge a yu chong chong la a yang na chim chong nan zu song ji ga chong chong dong ki dong na ji o de chung ge che pan be ji ma ri ta ji di ji ge ni ma chi la ni ya ji na chi dong sheng zeng ge che pa dong da ni chung che pa me ki dong du tōmō yīne mā rēzhū ngū tēngi. Chēdhū rēzhū nā tā, chōshīn dā tāo tū nā lā, tā tā xī tāng tērāng rī. Ngā chī lā kṣī ngā ndashō yī kūchī, kāni kṣī yā kū nū lā chī rēzhū nā. Chīk tēzhī kī tō nā, tā nī mā chī ngī dā nā chī tō ngō ngū tō nā rī zhī. Yī lā tōmō zhū mā dā chāng tē mēzhū gu gu. Nī chūng zhāng gā sū nō sō yā lā mā tēng zhū gu. Tēngu chēng gā tā ndā nī yā chī yī kāna bāi nā, kī mē chūwa. Lā pā tā chīng sāng nā zhū kī gu nū dā, tīgē tsē jī mū yī nir gu, chīng sāng nā zhū gu nū dā, gu nū tāng kā nā gu nū bā lī. Tēngu chēng gā tā yā chī yī māng tsukua, tī yā jīn tē nā tā, chēng kā khī shiān dā tō nā tā, ndā sō jōng yī, ndā sā sōng chūwa. Tā tsūwa yī nā chūwa, shiā wā gā chū nī kā kī tāng, tō ndā gā tē tē tāng nā, chēng tāng dā gu nī, tā kī chū chū ngā tō tā, chū jīn dī nāng gā tā xī lā tē rāng kī tā yī dē tā, chak tē mē nā sōng chak tē kī, nī lōg mē nā sōng nī lōg kī, nōng xiā chū mē tē chū, tā tā kē sō zirī. Tā yā chē nī tā kī gu nī zhū chā rī nā tā, tā kōng nā chī gu nū, lā gā chī zōng sōng kī nā tē yāng jī mū yī nā rī, gu mō chī gā gu mō nī, gu mō chā tū kī nā lā tē nī chī ngā chā chī mtā chā nā rī gu, tā chī rī. Tā yā chē nī tā gā lū yā nī gā tāng mā sāng kī tāng nā, chī tāng mā sāng bō tā gu mō nyōng nyōng nyōng rī kī tā lā, on chāng tāng mā sāng nō sō nā yāng chū wā nā rī nī gā chā pā ndā yō nā rī. Tā chū nī tā nī gā tā nī tā jā chī yī nian kā nā bā chī chī gu nū, kē tē tā nian kā nā bā chū tā mū kā shū nī lū nī jī lā tā yō tā nā. ma chu dalg do momo se chong ga jan zhe ge ni ren de ge de kum de dang wo de dang ji na ra na ta gu ni ma re ma chi ne na la da di ji ku ti chong na ni ma chu yu ni ri tian chen ni da chang mai na chung tong de da nu ge dong de che zo na zhe gong na ar me ge gu ni chong ma se chi ni ri
1: da tong ri re kwa den che ya nyang kana ba di na da ang ti chu ge ang ge tang di chum chong dang chol m le chen dong chum de ni jo le chen di som zhe ba dam zhen che bra som zhen gan kar ba lar je bra khi ra bra khi ton ri yin тарклва шиглоин чечип тарклва огандык цайран рап сонун менен чинен ен лесиндин сонун шаңчин дан и сатым эн ханкын гөрүгү бишини яңян канаба таңар жимил лесиндин гацо ян чирмжел аниркыса демо
3: гацу стима тмезу сатым гацу тыңян да ю
4: сатым ки гацу детаңнын цардын жоңбур сунчуп шетин ю
3: Zatum ki shemeng ji jirsi kheng dang yinggan dangkla shi yun.
4: Zatum na ryakub ki jirsi jatum yin la, gyechung linggu ki ji jigsu yin.
3: Zatum alar garwa dang, zatum lobzung shepa, zatum sasung shepa, zatum songchub shepa, zatum vishul shepa ji na nga su thaymung gan gan cha yin.
5: Tana Beijing ji tisul jirgu yin.
6: Sonun oshkil lungchin
5: Sonun oshkil lungchin
6: Sarangir nyamdu
7: Nyankhanan ba chetsu demu Terang na shirsiga nyitung nyitrig lu da jibi tsi jo nga tang Yarsiga da gibi tsi jig ওরসিগ দা গবি ছিয়াঙা ইনলা জাফরুরে শুনি থংদি সানজির নিয়ামদুক লিনছিন জে নংদুন নাইদি জিগশেল
8: শিজিনপিং জি জংকি শেরতং নংজেন জে ছংসুগ নিউ ছং জিম ছুক গবে জারে জেবচে বর খিমছেন চাং
7: লিছং জংকু শেরতং নংজেন জে নিউ ছং জিম ছুক গবে জা দং জেবচে পিং গোরসম জাই গুরশিগ বা মাসল জুতন সংশেন নং
8: জোলে জি নি তু নি টিগ লি জেচি টি মিন জাম থা পেজি লং তগ লাব শিং খ্যান জে জেকব খকম থিমা রং জা ছেনা
9: 丁学生给清华路径的环境的多顿路径的论证应用谈坑的应用题目人家成能。所中相信等于今年用谈坑给提出的罗东春经文证实。省亲司地界等组政策等主席政策的训练能顿了十多年中农。大家为此逐渐年也可以提出习近平及中国学生能证及从速牛从这一次各位家的业界为了形成长。习近平及谈论。 光这个中国学生能人及从速牛从这一次这个内部对比，罗文清科瑞人，中西牛从中来给不同一台你把该请团体，中国七层土一些说过，你来家吃的结巴等，而我们这南边咱们环球人这个真来跟在东北历史的年代不是个结了。你不啥理由？中国咱们个节去不可等，冷冻这的，说我们牛从这个说来，你们的送中等。 过来是为团里没称等多出了没称单只硬硬科技的特别人敢松懈巴等，而且环球人牛从个你平年里接瓦东接进，根本接应接环球过来进来跟在接等的，咱们大的公派用不了给黑三十左右。中国学生能人接从速牛从这一次各部家的日子外，才逐渐人广东省庆广州重庆宁波三巴等，从东部等。
7: 广东省庆茫茫十几年纪，俺们的做这不是。罗振国姐也用出等等的同促亲的样式的错，这就不说这习近平的也用出等等的同促亲来习惯马事，松懈改签能的。中国天气就出等等的同配件就着那么多罗振杰们能学的，容易参与中央为的各部级的同中共执政了，特殊了让人就配这么多本，俺能学给谁能简单？这就不说这松懈改签了多能进步些。 从没谈顿，罗中等国三木能力，对同中共这个正确的对他自己连根改进式的信念，根深大不等，蒙着三等的动画，山下卡斯，你们是那多不晓得东阿几些个了？我今天能很顿等，今天做么子，慢慢接对同车子，三么子不是今天的东西。龙一长个中阿为的，可不能你东说人阿罗的对不对？对同中共门本那个人就不写笔，那个个的可不言。 这就不说这习近平给南极丹顿，我这人这个正确的被南极中国呢多你们根本等，别那个吹气南极中国硬币南极啥的都是泥巴，专门说中国泥巴及全部单给，从没单顿。这就不说这习近平给松懈改成立等个除了等的南极里顿就偏激亲日节，你是那投资了三百十个的托的等你，南极中国这个正了卡不说个三顿等认真三顿这些。这就不说这习近平给单顿，除了等等的南极里顿了只用让人等啊忙急让人接泥巴单比，你不是得南极混住偏激他级罗等爷们的硬乐的这个，空给南极单顿，我国呢其中冲等其内顿节南极他级黑人。 除了等等的等个忙些让人等，中啥让人接，啥话说说，当真是不测心呢？我们用这的等个日晒接等的东西，从没等顿。的等混住，端土的去了话等，混过个做些把土他玩什么的，吃不是的，慢慢忙做些菜，速的等，说个用的送给。这就不说这习近平的等顿，忙些啥些吃了穷用的，托那个东家呢？的等中国准备做那两根时间。 满级出等级，忙些三等的东西，连日六点三木些的。满级出等的空间，山里山里等，这不是过这个六点些吧？俺们个人呢，这个满级了，可别等些。忙错的，年少人那了顿他把等，那了这个他把下个。从没等顿，出等等的等个，那顿等个个子么呢？忙忙忙错的，这了个这个个那顿所日中呢，他们在那个不些的。这等中共这个政界政治一级。
9: 清仓吃慢慢了，盘托整个。在九十年代，也是七七空个总理李清，光这个的中国学生能人及从速牛从这一次各部家的业绩为我正在过的是个白马事，就当松懈能。李清给谈论，大陆呢，光这个的学生能人个从速牛从这一次这个内路文清可瑞罗人。 主席习近平及其他行政长官，光这个学生能人个牛从这一次太多被政治了，可能更那个那玩意儿嘛不是？中国七层土一个，我们这加起来东北确实没担保，加着能。人家的光这等，今天三十多，看等此内来通勤这些被中国，咱们来过去三万左右把嘛不是？而跟你三万多就等，但看人家吃的等。李清给谈论。
8: 光这个学生能挣

sikha ni ma nga zika nyo gu nari rang ta ka takab nye re yin na sim re yo ka sim re yin na dang re yo ka ta yi da da nan dang tab jab da tab sam lu tab dang da da zinur cho xin da zinur na chol ga mak tang jo nye rang ka jab ka ungan zik da karu zik ri rang a ta ka zi cha za ma zi yin na ran dun tong si tang za sin dak cho xin tang ku xi yi song na tab shir ta yu ni ga ra yi fai zin nar da nang nyam bi na ra nyam mo zi yin nari nta rang a chika yin na man na ta ka xiga zi de zi sam rang ho zet ওয়া তগন দিমি দা দা ফিয়া গান বা সুপার তক জেন লিজি গনা নদ মনদিকস মবজং সা মপেনসি ফিয়া তোন দ মং আ দা তকো নো তেরং কারসং গ চাও কার তা গং কার দরি নাম তং তুং গং জির দরি না তেরং কারসং গ না দা গ তা ইং গো ন মারি হান দা গ ওয়া ইং গো ন মারি গ চা কা জিম বং আর মং আ দ গ নি চি চং দা দ না মং আ দ তেরং কারসং তেরং নং কা রি গ জিম তং জি গো জি সি জি তু জি ইউ নরি তি থা কা দে জিন র মা দ তুন চং দি না নদ দ গ তো গ শান না না উ শো জি নং গ জি সার গ চা কা ত গ কা জি জং কার সাম বা তং গ শি গ তান র দ গ সাম গ ই ইউ নি ত গ কা বা গ চা উ পা সং জি না দি মি জি রি তে না তেরং কারসং ত গ জি গে জি ত গ চি খান গ নং নি শং দ দ না নিউ জি র তে লং তা শং দ দ না না উ ত গ কর কা সি গ জি কা জি তং জং কার সাম বা নজে মার সি র উ ন দ তেরং কারসং জি গু মি দ আ চা বি জেন ত তা রা ই গ না ও দ গ মি চি র গ মি জেন ত রে আই কো সি সা চি গ চং সাম কা লা গং সাম রে থং গ ইউ ই না Teran kharsan ka chaka taga shimbu ngay rung maa zaka nyik chitiong na yehan jan sun nari nga nyik chitiong di na nda goji zi maari nga goji zi maari sama lala lepsi dega ashtab jay lak shir na yolg janga tarnju yi da da hub jay chuman suk na shukluk gapu shen chay ko si sa cikri tonggu yi na dimiray maya jinda hab zanga wa chaka yam zanga tsu chaka ga chaka kawa kanchana upay sanga kar chiga karfa zi na jing tusung na yanda da leh chiga warfa zi yin nari da yi na nda sur tanga khala kik chim dung randa shamu tum pur dung randa dis tanga kak ching kurlu yi da da kurlu yin kur yi da da rima khum dung nyam na zi rnum bu som nyam na zi ye jio fya ka chin nanga tun chen zi gar jirin chin nubar sa chen zi rigu terang khar sang taga satang sa yin nara taga zige zige taga chiga nye nye mai niga gar jeb cho yi jar san bai niga gar hob jiga chung di na jili mab shir gab shi yi da da jo lu makhur ga hu yi da da na nja manda ngaram chan jia zi mdug manda kar sarag mar jang zi rig chung di na zi nur cho shin di shtang ap sam lo mab tang gar ka chan mga mab zong go pad jia yi da da na arang nang kang kar gab shi wa tag tag zhawan jo go nari di mi re ma ya jian da nga tag tag u shan na terang da ni nga sim kang kar chiga riwa nyak chigi ngu ra li shtang gara wa tam cig yin Zinur cho chi ze ko nun de za sin tong sin jo sin de si ger tang de xia wa tong de ga mong a zu yon ri dang a wo a wo ra yang gur de a ka u chen nan de ne mer go ge de ra ta te rang de a u zu ka ka chen yi ji de ne la kong chen yi ma ni de lan kam chen yi de de na a lang ko yi ra ko yi de de xia xi zhen men ba de ge de de na te rang de ku lan ci de de ma ku lan ni de de na chi cha ka a te ku a ka chi na sai de de ko long ke chi her sai ku che por ji tin zu yu gu ko ga ni zu yu de nang dun no ra ma zu de ge zong na zen sai yon de de xian na xia jie yon ni Kerja itu kerja cakap cikgu, cakap longgu. Terkem orang apa syarat cikgu, tundam nak hinzan cikgu. Yudzin orang awal cikgu kacang, ikut orang la kongcang. Dah agora yang orang merkogu dah. Di tengah setengah saya nara, cikgu samlo reh tangjo, tangre reh cikgu cakap reh tangjo, dah kacang tu nak nyer ke samgu. Zinur zekon orang rangka yudo di rangka tak do di, dah kerja kusi cikgu dah, dah kerja zasi cikgu dah, tungsi cikgu. A kuna kusi cikgu ke, kerja kusi zasi tungsi, dah isong na, kena mten cikgu, cuham cikgu cikgu, cuham cikgu, mten cikgu. Isong zik, dazu zangun zikub jangun mande. Dorang aksigun zaman dan garam sanjian, dua mande kerser marjeng. Murgur gob tuh hati dada nanda jika aksigun zaman dan ida dana. Aksigun terai tuh kani gina nak yunjuk menyenggo. Zinur cuci zekono kaci sedu, tu nak nyir sedu. Dak sigo tak tuh sianne. Rang rang rang rang kerja tuh bapi keru zum, cak tuh bapi unggen dri samga. Di tengah saya nara aksigun. Mukum tuh nyam nazi, sampai kum nyam nazi dada. Tangan jab dada, cak tangan dada, jodjen dha. Kaçığı tonu yer kısamğı. Derang karsan gıça zinur çoçi zekonunda çimirizine. Derang karsan çıgın jamın da niga gıça gıçığı mırg yarje son tumjur çingara son dine zinur çoşinde mazılığa tunyun gonur gıça kar jerke vurun be rumuzun be kırjın be dine. Da dine la la la şi dege tanda goji marim koji marsam dimi idada naşığı tarağa gıçığına dım mabzan no mapen no mındık no dişten naşığı tıq tıq şenne. А тага чихтинг чэм тамби лачу кэмэ нам дэг сэмэм кун сэ ён ну дэсур та сэ ян нара сэмбэ кум ням нар мхум дэг ням на зида дан тар джэг гогу сэм нох тан гогу сам джи нап сам би нэг на лэм ми сэу мжори нэг на тэг ми сэу о ти ми ян тэ ина сэ ян нара вджа чэ мэртинг вджа бэ яртинг зинур чо чи дэ кон нун диш тан а хала хи чим дун дэ на шам дун бор дун дэ зида дан кэпси кэ вэн на на зида да кэпси га хлын на на зида дан зинур чо чи дэ кэргэ атгэ дгу шэ на мьэ рэ ян на сэм рэ ё кэ сэм рэ ян на дан рэ ё кэ диш тан а си гэ хулу гэ хури да да мон ноё хури да да на нтан джэ гэ сам мох тан джэ да ка чэ гэ тон на нэр кэ сам дюн да на ау цэ кэ ка чэ ян тэ дэн лэ кон чэ ян зэ джо тэ мо ян
Мэнда таңаан цун натаг тухуша налхобчий жаргум джам маунюнг дэх зинур чоши субшаггу ната хама хэцар чэзу, вэпчг яангар чэзу, аранран куча чэзу рэ да таңаа тэрангкаап саваа пихтам, ритусу ваа пихтам.